0: Historic gold medals in judo, securing a memorable double podium finish in the men's javelin throw, winning a first ever bronze medal in the decathlon and booking places for 10 boxers in their respective finals. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু শুনুথিলি হিন্দি ও ইংরাজির এ সম্বাদ রিলে করে শুনাইল আকাশবাণী দিল্লিরু। এবে আসন্তু শুনিবা বন্দনা কার্যক্রমরে কেতোটি ভক্তিগীত। কার্যক্রমর প্রথম ভক্তিগীতটি প্রচার করুছু মহেন্দ্র কুমার প্রধানঙ্গ গীত রচনারু, নন্দিতা বোষঙ্ক কণ্ঠরে

শ্রোতাবন্ধ কার্যক্রমের পরবর্তী গীতটি প্রচার করছু শিল্পী দিবাকর মহান্তিঙ্ক কণ্ঠরে। উৎকল গৌরব মধুসূদন দাসঙ্ক গীত রচনারু।

শ্রোতাবন্ধু, কার্যক্রমের পরবর্তী গীতটি প্রচার করছু শিল্পী নমিতা অগ্রওয়ালঙ্ক কণ্ঠরে। গীত রচনা রজনীকান্ত নায়ক।

শ্রোতাবন্ধু, প্রচার করেছো কার্যক্রমের শেষ গীতটি। কণ্ঠশিল্পী নীলমাধব দাস, গীত রচনা ক্ষীরোদচন্দ্র পোথাড়।

আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু প্রচার করলো চেতনাধর্মী কার্যক্রম চেতনা চিন্তন। এই বেশ শুনিবা অতিবড়ি।

ধন জীবন সুরক্ষাকে নিশ্চিত করবার উপরে শ্রী পূজারি জোর দিয়েছেন। মহানদীর জলস্তর উপরে নজর রাখা যাবার সহিত এই তার আখরপাখর এলাকার উপকূল জেলা মানকে ভিল প্রশাসন পুরা সজাগ রহবারকে মন্ত্রী শ্রী পূজারি নির্দেশ দিয়েছেন। প্রতিরক্ষা গবেষণা নবসৃজনার দক্ষতা বিকাশকে প্রোৎসাহন দেবার লাগি গোপালপুর আর্মি এয়ার ডিফেন্স কলেজ আর ওড়িশার শিক্ষানুষ্ঠান মানকর ভিতরে অয়েতকা সমন্বয় আর আবশ্যকতার উপরে রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভম্পাটি জোর দিয়েছেন। ভুবনেশ্বর লোকসেবা ভবন হয়েবার বৈঠকটি অধ্যক্ষতা করি রাজ্যপাল আর্মি এয়ার ডিফেন্স কলেজ তরফ তৈরি করা যাইবার প্রস্তাব মানকর সমীক্ষা করি আর্মি এয়ার ডিফেন্স কলেজর প্রয়োগশালা মানকে রাজ্যের ভিন ভিন ইঞ্জিনিয়ারিং কলেজর ছাত্রছাত্রী মানকর পরিদর্শন লাগি পদক্ষেপ নেবারকে পরামর্শ দিয়েছেন। নয়াদিল্লী রাষ্ট্রপতি ভবন ঠানে গোটে খাস প্রদর্শনীতি ওড়িশার তিনটা স্টার্টঅপ সেমানকর অভিনব উৎপাদ প্রদর্শন করিছন। অটল ইনোভেশন মিশন অধীনটি দেশের ভিন ভিন জাগানু বছা হইকি তৃণমূল স্তরন ই যুব উদ্যোগী মানকর ভিতরে ওড়িশার তিনহি উদ্যোগী সামিল হইছন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকর সামনানো সেমানকর উৎপাদ উপস্থাপন করিথিলে। রাজ্যের যুব উদ্যোগী মানকু অভিনন্দন জনাইকরি অণু ক্ষুদ্র মধ্যম উদ্যোগ মন্ত্রী গোকুলানন্দ মল্লিক কহিছন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্কর নেতৃত্বটি ওড়িশা নবসৃজনর কেন্দ্র পাল্টিছে। মুখ্য শাসন সচিব অনু গর্গঙ্কর অধ্যক্ষতা দিয়ে ভুবনেশ্বর লোকসেবা ভবন এশীয় বিকাশ ব্যাঙ্ক প্রতিনিধি মানকর গোটে উঁচা দরজার বৈঠক হয়ে যাইছে। এশীয় বিকাশ ব্যাঙ্ক সহযোগ দিয়ে রাজ্যে কার্যকারী হেউথিবার প্রকল্প মানকর সহায়তে বিকশিত ওড়িশা 2036 আর বিকশিত ভারত 2047 লক্ষ্য হাসল লাগি ভবিষ্যৎ সহযোগ উপরে বিস্তারভাবে আলোচনা করা যাইথিলা। এমকেসিজি মেডিকাল কলেজ নো পরীক্ষা প্রশ্নপত্র বাবদর গোটে ঘটনাকে নিয়ে স্বাস্থ্য বিভাগ তরফ তিনজনিয়া উচ্চস্তর কমিটি গঠন করা যাই তদন্ত নির্দেশ দিয়া যাইছে। এটি স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব বিজয় কুমার দাসঙ্কর অধ্যক্ষতাটি দুইজন সদস্য অছন। ওড়িশা ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্স পরীক্ষা পরিচালনাতে হইতিবার ত্রুটি বাবদে এমকেসিজি মেডিকাল কলেজকে স্পষ্টীকরণ মাগিছে। ভুবনেশ্বর এছিনির আঞ্চলিক খবর এই নসি আসলা আর বেলার আঞ্চলিক খবর শুনি পারবে রাতে 7:02 থেকে জোহার শুনিলে।

শ্রোতাবন্ধ প্রচার করছু কার্যক্রমের পরবর্তী গীতটি রাত্রি ঘোষক কণ্ঠারী। গীত রচনা এবং সঙ্গীত নির্দেশনা স্বরূপ নায়ক।

শ্রোতাবন্ধ কার্যক্রমের শীর্ষ গীতটি প্রচার করছো শিল্পী রাত্রি ঘোষক কণ্ঠরী সৌরভ নায়ক গীত রচনা এবং সঙ্গীত নির্দেশনায়।

আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু প্রচার কল কতটি আধুনিক গীত সঙ্গীত লহরী কার্যক্রমে এবে আসন্তু শুনিবা কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ কৃত মহাকাব্য বৈদেহীশ বিলাসর সঙ্গীতাত্মক পরিবেশণ প্রযোজনা প্রসেনজিৎ মহান্তি ও ডক্টর শান্তনু কুমার রথ।

শ্রোতাবন্ধু শুনছন্তি কেতুটি হিন্দি কথাচিত্রের গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রের পরবর্তী গীতটি প্রচার করছু এয়ারলিফ্ট কথাচিত্রর মিলিত কণ্ঠে গাইছন্তি অমল মল্লিক অরিজিৎ সিং ও তুলসী কুমার গীত রচনা কুমার সঙ্গীত নির্দেশনা অমল মল্লিক।

শ্রোতাবন্ধু কার্যক্রমের পরবর্তী গীতটি প্রচার করছু বাদশাহ কথাচিত্রর দ্বৈত কণ্ঠে গাইছেন নুসরত ফতে আলি খান ও রাহত ফতে আলি খান। গীত রচনা মনোজ মুন্তশির, সঙ্গীত নির্দেশনা তনিষ্ক বাঘী।

শ্রোতা বন্ধু শুনছন্তি কেতুরি হিন্দি কথাচিত্র লিখিত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর পরবর্তী গীতটি প্রচার করছু ইয়ঙ্গিস্তান কথাচিত্রর কণ্ঠশিল্পী অরিজিৎ সিং, গীত রচনা কৌশর মুনির, সঙ্গীত নির্দেশনা জিৎ গাঙ্গুলী।

শ্রোতা বন্ধু, এবে আসন্তু শুনিবা অভিলাষ কথাচিত্রর দ্বৈতকণ্ঠে গাইছন্তি আরতি মুখার্জী ও হরিহরণ। গীত রচনা সংগ্রাম ত্রিপাঠী, সঙ্গীত নির্দেশনা সরোজ পটনায়ক।

শ্রোতা বন্ধু, আমি মনুষ্য মানে যেতবে কৌশি প্রতিকূল পরিস্থিতি পড়ি থাকে সেই সময়ের আমার ভাগ্যক নিন্দা করা আরম্ভ করে দেউ, নতবা ভগবানকু। তাহলে একথাটি কেতে দূর ঠিক আমি বিবেচনা করা উচিত। ভাগ্য ও ভগবান এ দুইটি আমার দৃঢ় আত্মবিশ্বাস উপরে নির্ভর করে। ভাগ্য আমার কণ আছে, আমার ভবিষ্যৎ কণ আমি জানি নথাও, ভগবান কিপরি কেমিতি একথা বি আজ পর্যন্ত আমি জানি নাহু। তাহলে ভাগ্য ও ভগবান আমমানঙ্ক পাই এক রহস্য ও বিস্ময় কহিলে ঠিক হব। এণু প্রত্যেক পরিস্থিতিরে নিজ উপরে বিশ্বাস হি আমমানঙ্কু এই দুইটি রহস্যরু মুকুলাই পারিব। কথাটি নিশ্চিত ভাবে আপনমানঙ্কু কেমিতি লাগিব তো কহিপারিবে নাহি, তথাপি কথাটির সত্যতা নিহাতি রয়েছে। এই যেমিতি গুরুকুলরে জনে ছাত্রঙ্কু গুরুজি যেতে শিক্ষা দেলে মধ্য ছাত্রটি আদৌ পাঠ প্রতি মন দেলা নাহি। দিনে গুরুজি বিরক্ত হয়ে বাড়িটি ধরি তাকে পিটিবা পাই উদ্যম হুয়ন্তে। পিলাটি তার দুইটি হাত পাপুলিকু গুরুজিঙ্ক আড়কু বড়াই দেলা। গুরুজি দেখিলে পিলাটির হাত রেখারে বিদ্যা নাহি, এণু সিয়ে ছাত্রটিকু বাড়িরে ন পিটি কহিলে যেহেতু তুম হস্তরেখারে বিদ্যা গ্রহণ করিবার ক্ষমতা নাহি, এণু এথিরে তোমার কিছু দোষ নাহি। গুরুজিঙ্কর এপরি কথা শুনে ছাত্রটি হঠাৎ এক ধারুয়া পথরের নিজ হাতরে গোটিয়ে রেখা টানি দেলা। আপনমানে জানি আশ্চর্য হেবি, গুরুজি যেউ ছাত্রর হাতরে পাঠ নাহি বলি কহুথিলে সে পিলাটি পরিণত বয়সরে জনে সংস্কৃত ভাষার বিদ্বান পণ্ডিত ভাবে প্রসিদ্ধি লাভ কলা। তাহলে শ্রোতাবন্ধু, আমার ভাগ্য ও ভগবান প্রতি বিশ্বাস হি আমাকে আগকু নিয়ে পারিব, তা সহিত আমার কর্ম।